0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি।
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ শনিবার, ১৮-৮১ রবিউল সানি, ৩রা অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। রাজধানীতে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতি মন্ত্রী। শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে বললেন শিল্পমন্ত্রী। যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি বৈঠকে G7 দেশগুলোর আগামী চার মাসের মধ্যে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত। এবং জাপানে আজ এশিয়ান গেমসে পুরুষ টি-20 ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণ পদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান। ব্রোঞ্জ পদকের জন্য বাংলাদেশ এখন মোকাবেলা করছে শ্রীলঙ্কার। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে।
1: এই এখন মোকাবেলা করছে শ্রীলঙ্কার। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ।

0: তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026 আজ রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট জিল্লুর রহমান গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কথা জানান। তিনি বলেন, এবারের সম্মেলনে 100টিরও বেশি দেশের 200 আলোচক, 300 ডেলিগেট ও 1000েরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। সম্মেলনে ভূ রাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন হিসেবে এটি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ একটি মঞ্চে পরিণত হয়েছে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে, তবে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি গতকাল মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতি চর্চা একটি কার্যকর হাতিয়ার। নৌকা, বাইচ্য, দেশীয় খেলাধুলা ও লোক ঐতিহ্যকে আরও জনপ্রিয় বিস্তৃত করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে এই কথা বলেন। মন্ত্রী বলেন, কেন্দ্রটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা সেবা সহ যাবতীয় সংকট নিরসনে স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এর কোন চূড়ান্ত সীমা নেই। কম কর্মঘণ্টায় অধিক উন্নত মানের উৎপাদন অর্জনই উৎপাদনশীলতার মূল লক্ষ্য। তিনি গতকাল রাজধানীর মিরপুরে পিসিআইসি কলেজে জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026 উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায়। তিনি এ সময় বিসিআইসি কলেজকে আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে মন্ত্রী উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিকে উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে গতকাল সারা দেশে পালিত হয় জাতীয় উৎপাদনশীলতা দিবস 2026। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় র্যালি, আলোচনা ও উদ্ভাবনী মেলার। রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার উদ্বোধন করে শিল্প সচিব আব্দুল নাসের খান বলেছেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে জ্ঞান ও দক্ষতার সমন্বয় জরুরি। আরো শুনুন প্রতিবেদনে।
1: জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। এর আগে সকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এর উদ্যোগে

0: আগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। মিরপুরের বিসিআইসি কলেজ গেট থেকে শুরু হয়ে র্যালিটি মিরপুর এক নম্বরের সনি সিনেমা হল হয়ে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প খাতের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে উদ্বোধন করা হয় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা। 50টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প। মেলায় প্রদর্শিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও সার তৈরি সহ নানা উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান।
1: কয়েকটিতে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিভাবে তাদের যে বিভিন্ন পড়াশোনার বিষয় বা অন্যান্য বিষয়গুলো আছে সেটাও তারা দেখেছে। ওয়েস্ট কিভাবে কমানো যায়, ওয়েস্ট থেকে কিভাবে পাওয়ার জেনারেট করা যায়, ওয়েস্ট কে কিভাবে ফার্টিলাইজার করা যায়, এই ধরনের অনেক মডেল এখানে উপস্থাপিত হয়েছে। এই সবকিছুই কিন্তু উৎপাদনশীলতার সাথে সম্পৃক্ত।
0: শিল্প সচিব বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে কম সময়ে ও কম খরচে বেশি উৎপাদন বাড়ানোই হল উৎপাদনশীলতা। এজন্য নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর উপর গুরুত্ব দেন তিনি।
1: এই জন্য প্রয়োজন তাদের দক্ষতা অর্জন। কারণ একটি শব্দ আছে যেটা আমি অনেক জায়গায় বলে থাকি, সেটা হচ্ছে যে ডিকশনারিতে শব্দটা নাই, আপনারা কেউ খুঁজে পাবেন না, এটা হচ্ছে স্কিলস, স্কিল প্লাস নলেজ। এই দুটোকে নিয়েই কিন্তু আমাদের এই প্রজন্মকে আমাদের গড়ে তুলতে হবে। শুধু নলেজ হবে না, পড়াশোনা করেছে, সার্টিফিকেট নিয়েছে, নলেজ হয়েছে, পাশাপাশি তাদেরকে স্কিল করে তুলতে হবে, দক্ষ করে তুলতে হবে।
0: জাতীয় উৎপাদনশীলতা দিবসের এবারের প্রতিপাদ্য উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি নেওয়া হয়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই। তিনি গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ এই দল বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু অপকর্ম করার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী এদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। সংস্কৃতি চর্চার মাধ্যমে এই অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে। তিনি গতকাল হবিগঞ্জের চুনারু ঘাটে সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত বৈচিত্র্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চুনারু ঘাটে সাহিত্য ও সংস্কৃতি উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, চুনারু ঘাটের সাহিত্য সংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক চর্চার বিস্তার ঘটানো হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি আফজাল হোসেন। বাংলাদেশ সহ 20টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ঔষধে শতভাগ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল রোগের ঔষধ, নিউক্লিয়ার মেডিসিন, সেল ও জিন থেরাপি সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা পণ্য রয়েছে এই তালিকায়। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে এই সুবিধা বাংলাদেশের ওষুধ রপ্তানি এবং রপ্তানি বহুমুখীকরণে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিস্তারিত প্রতিবেদনে
0: বাংলাদেশ সহ 20টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশ ও অঞ্চল। শুল্ক ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা থেকে উৎপাদিত চিকিৎসা উপাদান, বন্ধাত্বের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি ড্রাগ। ড্রাগ কনজুগেট এসব পণ্যের কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানও নির্দিষ্ট ক্ষেত্রে সুবিধা পাবে। তবে সব ধরনের ওষুধ এ সুবিধার আওতায় আসছে না। নির্দিষ্ট তালিকার বাইরে থাকা সাধারণ পেটেন্টযুক্ত ওষুধের ওপর 100% শুল্ক বহাল থাকবে। অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন, যুক্তরাষ্ট্রের বড় বাজারে শুল্ক ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে ওষুধ রপ্তানি আরো বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাক নির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে।
5: আমাদের রপ্তানি করার জায়গা হলো এতটা কনসেন্ট্রেট হয়ে গেছে, 80-82% বা 86% আমরা কনসেন্ট্রেট করি গার্মেন্ট সেক্টরে। গার্মেন্ট সেক্টরের থেকে আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমাদের বিকল্প যেটা আমরা করে থাকি টুকটাক, সেটা হলো একটা হলো লেদার চামড়া সেক্টরে, আর হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই দুইটা জায়গায় জুট গুডস এর ক্ষেত্রে কিছুটা আমরা করে থাকি। এই জায়গাগুলো আমাদেরকে আরো টাচ করতে হবে এবং বাড়াইতে হবে। আমাদের ফার্মাসিউটিক্যাল আসলে অনেক সুনাম অর্জন করেছে, অনেক প্রোডাক্ট আমাদেরকে ঔষধ বিশেষ রপ্তানি করে, সেক্ষেত্রে 100% ট্যাক্স ফ্রি একটা বিশাল সফলতা।
0: তবে এই সুবিধার সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক ও কৌশলগত বিষয়গুলোতে সতর্ক থাকার কথাও বলছেন তিনি।
5: আমাদেরকে পশ্চিমারা যা দেয় এর বিনিময়ে তারা অনেক কিছু নিয়ে নেয়, কখনো কিছু ধন আলাদা করে দেয়। এ নাপত্তে কিছু কারণ থাকে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সব সুযোগ আমাদেরকে নিতে পারলে ভালো, কিন্তু এর সামলাইতে পারতে হবে আমাদেরকে।
0: যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্কের সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি পণ্য বহুমুখীকরণের পথও আরো শক্তিশালী হতে পারে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেট ভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী 7 অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এই বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দেশে বড় ধরনের কোন ভূমিকম্পে ফায়ার স্টেশন বা হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হলেও যাতে উদ্ধার তৎপরতা থেমে না যায় সে লক্ষ্যে জনবল, উদ্ধার সরঞ্জাম ও কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, ঢাকা ও আশপাশের 41টি পয়েন্টে উদ্ধার সরঞ্জাম ছড়িয়ে দেওয়া, পূর্বাঞ্চলে বিশেষ রেস্কিউ টিম মোতায়েন এবং বিভাগীয় শহরগুলোতে পৃথক রেস্কিউ টিম পাঠানোর পাশাপাশি ঢাকার আশপাশের 100টি ফায়ার স্টেশনকে জরুরি প্রয়োজনে ঢাকায় সহায়তার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় গতকাল রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। দেশের অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ 24.com এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালেদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 59 বছর। তিনি গতকাল লন্ডনের একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তৌফিক ইমরোজ খালিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: শিল্পোন্নত দেশগুলোর জোট G7 চলমান জ্বালানি সংকট মোকাবেলায় আগামী 4 মাসে 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়তে রাজি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ২০ দিন উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল বাজারে ছাড়া হবে। যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে বিধিনিষেধের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর G7 জোটের নেতারা শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানি বন্ধ করা থেকে বিরত থাকতে সম্মত হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, জ্বালানির দাম কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যাড বিলিমান বলেন, ব্যবসা ও গৃহস্থালি কাজে জ্বালানি সংকট কাটাতে এই পদক্ষেপ সহায়তা করবে। বিশ্বে বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $102 ঠেকেছে, যা ইরান সংকট শুরুর আগ থেকে সর্বোচ্চ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ৪৭৪টি হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী এতে ১৫৪০ জন হুতি যোদ্ধা হতাহত হয় এবং ২১৬টি সামরিক যান ও অন্যান্য সামরিক সম্পদ ধ্বংস হয়। সৌদি আরবে ভূপাতিত করা একটি হুতি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হয়। আসির এলাকায় একটি নামাজের কক্ষ ও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নাজরানে আরেকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানায়, পশ্চিম গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় একজন তরুণী সহ ৫ জন নিহত হয়। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা রামাল্লার কাছে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করে। পৃথক ঘটনায় আরও কয়েকজন আহত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ দ্রুত পৌঁছানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। সেই সাথে এসব সরবরাহ পৌঁছাতে দেরি হলে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে বলে সংস্থাটি সতর্ক করে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের ব্রোঞ্জ পদকের জন্য বাংলাদেশ এখন মোকাবেলা করছে শ্রীলঙ্কার। জাপানের নিশিনের কোরাগি স্পোর্টস পার্ক স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ৫ উইকেটে ১৬ ওভারে ১১৫ রান করেছে। এদিকে একই ভেন্যুতে ফাইনালে আজ স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৩:৩০টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৫১ এবং সূর্য অস্ত যাবে ৫:৪৪। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রাজধানীতে আজ শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে বললেন সংস্কৃতি মন্ত্রী। এবং জাপানে আজ এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের ফাইনালে স্বর্ণপদকের জন্য লড়বে ভারত ও পাকিস্তান। ব্রোঞ্জ পদকের জন্য বাংলাদেশ এখন মোকাবেলা করছে শ্রীলঙ্কার। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: বাড়ি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা উঠাছেন তো, মগর কি উঠাছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন 90.4।

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জি মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Welcome to the show, Bandwidth Afternoon. Bandwidth Set.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: destination, Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
5: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

টাইম চেক, এখন সময় বেলা ১১টা। গুড মর্নিং বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম রেট্রো রিলোডেড নিয়ে ঢাকা এফএম 90.4 শনিবার সময় ঘড়িতে ১১টা। জি হ্যাঁ, প্রতি শনিবারের মতো ঠিক ১১টায় পিঙ্কি চলে আসি এবং পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে থাকি। পুরনো দিনের সময়টা এই তিনটা ঘন্টা আমার কাছে মনে হয় আমরা চলে যাই সেই পুরনো দিনে, সেই ছোটবেলায়, সেই পুরনো সময়ে, যার কথা আমাদের আজও মনে পড়ে, যার সময়গুলো আমাদের স্মৃতি হয়ে থাকে আমাদের সাথে। আর এই সুন্দর সুন্দর গানগুলো শুনতে শুনতে মনটা এবং সময়টা ভালোভাবেই কাটে, তাই না? যাই হোক, আজকেও তেমনটাই হবে। সে পুরনো দিনে আপনাদেরকে নিয়ে যাব এই সব গানের মাধ্যমে, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমাকে কিছু জানাতে চাইলে লিখতে পারেন 0984190409 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। তাছাড়া facebook.com/ilovedhakafm পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, চট জলদি লিখে ফেলুন, পিঙ্কি ফিরছি একটু পর, কোথাও যাচ্ছেন না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আমার আইটি ইন্টারনেট কানেকশন, সারা দেশ জুড়ে শক্তিশালী।

0: সিটি নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: শুনছেন ঢাকা FM 90.4।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4 শুনছেন, ঢাকা FM 90.4।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
0: ফিরে এলাম আমি, আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে ঢাকা FM 90.4 এ রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, ছোটবেলা আসলে এমন একটা সময় ছিল যেটা তখন খুব সাধারণ মনে হতো, কিন্তু এখন বড় হয়ে বুঝি আসলে সেই সাধারণ দিনগুলোর মতোই মানে অন্য কোনো দিন নেই। সেই রকম আনন্দ, সেই রকম অনুভূতি, সেগুলো কিন্তু তখনই ছিল, এখন কিন্তু ওগুলো নেই। বিকাল হলেই পড়া টেবিল থেকে পালিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়া এবং মার জানালা দিয়ে তাকানো, সন্ধ্যা হওয়ার আগে চলে আসা, মানে এই ব্যাপারগুলো, মা ডাকার ডাকি, মা কখন ডাকবে, বা মা খেলা না শেষ হওয়ার আগে মা যদি ডাকতো আর একটু বলতাম বা একটু লুকিয়ে থাকতাম, মানে এই যে সময়গুলো ছিল মাঠে খেলা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তখন কিন্তু মোবাইল ফোন, ইন্টারনেট বা গেমিং কোনো কিছু কিন্তু ছিল না। ইনডোর গেম বলেন বা হচ্ছে ডিভাইসে গেমগুলো বলেন, তখন কিন্তু ছিল না। তখন কিন্তু এই মাঠে ঘাটেই আমরা হচ্ছে খেলাধুলো করতাম বিকাল হলেই, মানে রোদটা গেল সাথে সাথে আমরা নেমে পড়তাম সন্ধ্যা পর্যন্ত, কারণ সন্ধ্যার আগেই বাসায় যেতে হবে ব্যাপারটা। তো যাই হোক, সেই সময়গুলোর কথা মনে পড়ে আজও, কিন্তু কিছু করার নেই, মনেই পড়বে, স্মৃতির পাতাই রয়ে যাবে এবং সুন্দর সুন্দর গানগুলো শুনতে শুনতে মুখে একটা হাসি চলে আসবে। তাই চলে যাচ্ছি আবারও গানে, ফিরবো একটু পর, কোথাও যাচ্ছেন না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Retro Reloaded.
1: Retro Reloaded. Retro Reloaded.
0: আপনারা শুনছেন ঢাকা FM 90.4 পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড দিয়ে। ছোটবেলার কথা বলছিলাম, ছোটবেলার একটা অংশ ছিল খেলাধুলা, তো কারণ এখন সেগুলো আমাদের হয় না আসলে, তাই না? ছোটবেলার যে খেলাধুলো আমরা গুলো করতাম, সেটা মাঠে হোক বা কারো বাসার সামনে হোক বা ছাদে হোক বা যে কোনো একটা গলি বা কোনো একটা খালি জায়গা পেলেই কিন্তু আমরা সেখানে খেলা শুরু করে দিতাম। কানামাছি, গোল্লাছুট, তারপর হচ্ছে লুকোচুরি বা ব্যাডমিন্টন। শীতকালে আসলে তো ব্যাডমিন্টন খেলার তো মাস্ট ছিল। আর মানে যতই হোক না কেন, ঝগড়া তো থাকবেই, মানে ছোঁয়াছুঁই হতো, তারপর হচ্ছে বরফ পানি খেলতাম, ওগুলোর মধ্যে যে ঝগড়া, রে বাবা রে বাবা, তুই আউট না আমি আউট, কানামাছিতে না তুই ধরিস না বা তুই দেখেছিস চিটিং করেছিস, সেই ব্যাপারগুলো। তারপর ও কুৎকুৎ, ও মাই গড, কুৎকুৎ খেলার মধ্যেও মানে সবকিছু মানে একসঙ্গে মনে হচ্ছে যে খেলি, একটা শেষ করে আরেকটা খেলতাম, একটা শেষ করে আরেকটা খেলতাম। আসলে ছোটবেলা বন্ধুত্বেরও সবচেয়ে সুন্দর ব্যাপারটা ছিল এই খেলাধুলো বা আড্ডা দেওয়া বা রাগ কয়েক মিনিটে শেষ, তোমাকে খেলায় নিব না, তোমাকে খেলায় নিচ্ছি, এই সব ব্যাপারগুলো কিন্তু থাকতো। তো ওই সব ইমোশন, ওই সব ব্যাপারগুলো, সেই সময়গুলো আসলে আমরা বলি বারবার যে ফিরে পাবো না, বাট এই যে আমাদের মনে রয়ে যাবে, এই যে আমি বলছি, আমি মনে করছি, আমার সাথে সাথে নিশ্চয়ই আপনারা অনেকেই এইসব কথা মনে করছেন। তো সেই সময়কার কথাগুলো আসলে আমাদের স্মৃতিতেই রয়ে যাবে। আর যখন আমরা এইসব পুরনো হারানো দিনের গল্প বা গান শুনি বা হচ্ছে কোনো কথা বলি, তার সাথে সাথে আমরা কিন্তু সেই সময়টাতে পৌঁছে যাই। যাই হোক, আবারও কিছু গান শুনে আসি, ফিরবো কিছুক্ষণ পর, কোথাও যাচ্ছেন না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কি অবস্থা সবার, কেমন লাগছে, সময়টা কেমন কাটছে বলেন তো? পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে কিন্তু পিঙ্কি আছি রেট্রো রিলোডেড এ, এবং আপনারা টিউন করে আছেন ঢাকা FM 90.4 এ। জি হ্যাঁ, তো ছোটবেলার কথা বলছি, ছোটবেলায় খেলাধুলোর কথা বলছিলাম। আরেকটি কি অংশ আছে বলেন তো? আমাদের স্কুল সময়টা, স্কুল জীবনটা, স্কুল জীবনটা পুরো ক্লাস টেন পর্যন্ত, মানে একদম মেট্রিক পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের স্কুল সময়টা কিন্তু সেই রকম ভাবে কেটেছে। স্কুলের দিনগুলোর কথা কার কার মনে পড়ে? আমার তো মানে বলি না যে সবসময়, যদি আমাকে কেউ বলে যে কোথাও তুমি যদি পেছনে যেতে পারবা তখন কোন সময়টাতে যেতে পারবে চাও, আমি তখন বলবো স্কুল জীবনটাতে। মানে স্কুল জীবনের ব্যাপারটাই আলাদা, মানে সবচেয়ে বেশি সময় আমাদের কাটানো হয় এই স্কুল জীবনে। তো স্কুলের দিনগুলোর কথা মনে পড়লেই কিন্তু আমার খুবই হাসি পায় এবং আমার খুবই মজা লাগে। যে অনেকেই আছে হোমওয়ার্ক করতাম না, হোমওয়ার্ক না করে স্কুলে গিয়ে টিচার আসার আগে তাড়াহুড়ো করে কোনো ফ্রেন্ডের যে করেছে হোমওয়ার্ক তার কাছ থেকে দেখে তাড়াহুড়ো করে লিখা, তারপরে হচ্ছে যখন জানি যে ঘন্টা বাজলো, সেকেন্ড ঘন্টা স্যার আসবে, তার আগে তাড়াহুড়ো করে বই খাতা বের করে একদম পড়তে বসার অভিনয় করা এবং প্রিটেন্ড করা যে আমি আজকে পড়া পারি। যদি পড়া স্যার জিজ্ঞেস করে ওর কারণে অভিনয়টা শুরু হয়ে যেত, যে আসলে তো পড়া পারি না, বাট অভিনয় কিন্তু দারুণ করতে পারতাম, যে পড়া খুব পারি। যদি বাই এনি চান্স স্যার জিজ্ঞেস করে ফেলতো পড়া, তখন তো একদম শেষ, মানে চোখে মুখে বোঝানো যাবে না যে আমি পড়া পারি না, আমার মুখস্থ নেই। তো সেই ব্যাপারগুলো এখন মনে পড়ে খুব হাসি পায় আসলে। তারপর তো হচ্ছে টিফিনের সময়টা চলে আসতো, টিফিনের সময়টাতে কে কি এনেছি, কার টিফিন কার কাছ থেকে বেটার, তারপরে টিফিনের যে শেয়ারিং ব্যাপারটা, তুমি আমারটা নাও আমি তোমার থেকে একটু নিই, এরকম একটা ব্যাপার সে ছিল, সেগুলো কিন্তু আসলে কখনোই পূরণ হবে না, তাই না? মানে মনে রয়ে যাবে সেই দিনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু আমরা কাটিয়েছি সেই ছোটবেলায় স্কুলের সঙ্গে, না? ওই কথাগুলো মনে পড়লে আমার খুবই ভালো লাগে, যে দেখেন আমি হাসছি, আমার মনে পড়েছে। আপনাদের কার কার মনে পড়েছে আমাকে একটু জানান তো, আমার সাথে কি রিলেট করতে পারেন কিনা সেটা আমাকে জানাতে পারেন 0841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। তাছাড়া facebook.com/ilovedhakafm পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে আপনি আমার সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, চলে যাচ্ছি গানে, ফিরবো একটু পর, কোথাও যাচ্ছেন না, সাথেই থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: দেখুন মুকুল চাকে ব্যাকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
4: Nation, Act Station.

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4
0: এখন আসলে ছোটবেলার কথা বলতে বলতে অনেকেই নিশ্চয় ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে, আপনাদের নিজেদের সেই সময়টাতে পৌঁছে গিয়েছেন, আর তার পাশাপাশি এইসব গান মানে বলতে হয় সব এনভায়রনমেন্টটা কিন্তু একদম পুরনো দিনের মতোই হয়ে গিয়েছে, তাই না? তো যেটা আরেকটা জিনিস যেটা ছিল আমাদের সেটা হচ্ছে যে টিভি তখনকার এখনকার মতো কিন্তু তখনকার সময়টাতে এত আলাদা আলাদা স্ক্রিন ছিল না, সবার হাতে আলাদা আলাদা স্ক্রিন, ল্যাপটপ, ট্যাব, ফোন, মানে এইসব কিন্তু ছিল না তখন। তখন জাস্ট একটা টিভি একটা রুমে থাকতো, সবাই একসাথে বসে টিভিতে অনুষ্ঠান দেখা, যে কোনো সিনেমা দেখা বা হচ্ছে ইত্যাদি। তো ঈদের সময় নাটক দেখা, ঈদের নাটকগুলো, মাই গড, আপনাদের কি মনে পড়ে ঈদের নাটকগুলো কিন্তু দেখার জন্য ইয়াতে যে কোনো একটা পেপারে আপনার শিডিউল চলে আসতো, কোন দিন কোন নাটক, কোন দিন কোন ছায়াছবি, কোন দিন কোন কিছু ইত্যাদি, কোন দিন সবকিছুর একটা ডিটেলস থাকতো। সবাই মিলে বসে ঈদের তিন দিনের নাটক, কোনোটাতে পাঁচ দিনের নাটক, কোনোটাতে সাত দিনের নাটক টানা দেখতাম, মানে কোনোটাই বাদ দেওয়া যাবে না। মজার মজার খাবার হতো, মজার মজার রান্না হতো, সাথে টিভিতে বসে বসে বিভিন্ন অনুষ্ঠান দেখা, বিভিন্ন হচ্ছে নাটক দেখা। তো ওগুলো আসলে এখন হয় না, এখন হয়ে যায় অন্য কিছু, সবার হাতে আলাদা আলাদা স্ক্রিন, যে যার মতো যার পছন্দের জিনিসপত্র, নেটফ্লিক্স এখন সিরিজ এসব হচ্ছে আমরা বসে থাকি। বাট সে সময়টা আসলে ভোলা যাবে না, আর কারেন্ট চলে গেলে তো পুরা পরিবেশটাই বদলে যেত। তখন অন্ধকারে গল্প হতো, আড্ডা হতো, হাসাহাসি হতো, কখনো আবার হারিকেন বা মোমবাতির আলোয় পড়াশোনা হতো। যদি পরদিন পরীক্ষা থাকতো তাহলে তো এই গরমের মধ্যে কারেন্ট নাই, তার মধ্যে মোমবাতি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে পড়ালেখা করা যে বিরক্ত, সেটাও কিন্তু ভালো লাগতো, এখন ভালো লাগছে, তাই না? সেই সময়গুলো আসলে আমরা অনুভবটা এখন করতে পারছি, তখন আসলে আমরা অত কিছু বুঝতাম না যে এই যে জিনিসগুলোকে এত মিস করব, হয়তো বা এই আজকের দিনটাকে আমরা আরো কয়েক বছর পরে গিয়ে মিস করব। তো সময় সময়ের গতিতে চলবে, আর এই সময়ের কথা বলতে বলতে আমি কিন্তু একদমই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা যারা আছেন আমার সাথে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, সময়টা ভালো কাটছে এবং আমার সাথে থাকবেন। আমি সুন্দর গানগুলো প্লে করে দিচ্ছি, আবারও ফিরবো একটু পর। কোথাও যাচ্ছেন না, সাথে থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: Nation, Act Station.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Mary.
1: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: ঢাকা FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রেট্রো রিলোডেড।
4: ফিরলাম শেষবারের মতো, পিঙ্কি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে চলছে রেট্রো রিলোডেড। অ্যাকচুয়ালি চলছিল, যাওয়ার সময় চলে এসেছে। পিঙ্কি আল্লাহ হাফেজ বলবো, কিন্তু তার আগে বলে নিই, যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও পরের শনিবার যুক্ত হয়ে যাবেন আমার সাথে, এবং আমরা আবারও আড্ডা দিব, পুরনো কথা, পুরনো গল্প, পুরনো সময়, পুরনো গান নিয়ে থাকবো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ঢাকা এফএম সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Rock FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: শুনছেন ঢাকা FM 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Attention, original inventors, and I'll write.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাতায়। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Nation, X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো।
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
6: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
7: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।

0: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।
1: ঢাকা এফএম 90.4।
2: You're listening to Dhaka FM 90.4.

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
2: Super Tunes World Music is after hit.

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা।
1: সবার সাথে 90.4
2: Super Tunes World Music, hit after hit.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.
3: 94.4.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd। I feel like I'm out of my mind. I feel like my life ain't mine. Who can relate?

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছাল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 6। হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত 81। এবং 28তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল আজ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তার সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি। বিনিয়োগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,
2: উই আর মেকিং বাংলাদেশ অ্যান অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট। উই আর বিল্ডিং বাংলাদেশ।
3: বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
0: বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনমিতিক সুবিধা কাজে লাগাতে সরকার ভাষাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তিগত রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহু বিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি আজ রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক 10-দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডেটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থার ফলে তথ্য গোপন করে বিবাহ, গোপন বিবাহ এবং পরবর্তীতে বিবাহ অস্বীকারের সুযোগও কমবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উভয়ের লক্ষ্য জনগণের সেবা করা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততার সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে তার গুলশানের বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে 1200 ইউনিট জাতীয় গ্রিডে দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি আজ চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে তার মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার কর্মকর্তা ও চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সম্ভাবনাময় আন্তর্জাতিক শ্রম বাজারে প্রতিযোগিতা করতে হলে ভাষা দক্ষতাও অর্জন করতে হবে। তিনি চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাজারে আমদানি নির্ভর ফলের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয় কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। এ লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খোলারও আহ্বান জানান। তিনি বলেন, খেজুর আমদানিতে শুল্ককর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে। অস্বাভাবিক দামে মালটা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি অশুভ সংকেত হিসেবে দেখা দিয়েছে, যা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। তিনি আজ রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত দ্বিতীয় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল 2026 এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিয়মিত আয়োজন করা হলে এ ধরনের মিডিয়া কার্নিভাল সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় শিক্ষার্থীদের সহায়তা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর আজ দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বিশেষ নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি বিশেষায়িত গাড়িতে প্রায় পাঁচ ঘণ্টার যাত্রায় পাবনার প্রকল্প এলাকায় পৌঁছায় এই জ্বালানি। পুরো পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় বলে জানান পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
5: কোন রকম বাধা বিপত্তি ছাড়া এটা রূপপুর প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে পারে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলাম। আমরা পোশাকে অবস্থান করেছিলাম, আমরা সাদা পোশাকে ছিলাম।
4: রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসে এই পারমাণবিক জ্বালানি। এর আগে প্রথম ইউনিটের প্রথম রিয়েক্টরে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে গত মে মাসে। এবার দ্বিতীয় ইউনিটের জন্য নতুন চালান আসায় প্রকল্পের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনাতেও এগিয়েছে বাংলাদেশ, বলছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
6: আমাদের তো আরো আসবে, তো এটা প্রথম আসলো, আল্লাহ চাই তো আসার জন্য শুরু হয়েছে। 72 days এর মধ্যে বাকিগুলি আসবে।
4: রূপপুরের দুই ইউনিটে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রথম ইউনিটের 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামো প্রস্তুত করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB। এখন শেষ ধাপের কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে। মন্ত্রণালয়ের আশা, ডিসেম্বরে প্রথম ইউনিট থেকে 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় যোগ হবে বড় একটি নতুন সক্ষমতা। বিশেষ করে পাবনা ও আশপাশের অঞ্চলের মানুষও বলছেন, দীর্ঘদিনের এই মেগা প্রকল্প চালু হলে স্থানীয় বিদ্যুৎ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
7: এই নিউক্লিয়ার প্রকল্প চালু হলে উপকূল থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে পাবো, আমাদের এই আঞ্চলিক বিদ্যুৎ সমস্যার সমাধান অনেকাংশেই কেটে যাবে।
8: নিরাপত্তা মেনেই আইসি আর কি ইনশাল্লাহ, আর আমরা অবশ্যই সেফ জোনে আছি।
4: নিরাপদে জ্বালানি সরবরাহ, সঞ্চালন অবকাঠামো প্রস্তুত এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষার শেষ ধাপ সব মিলিয়ে উৎপাদনে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রস্তুতি শেষ করছে রূপপুর। এখন অপেক্ষা প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি আজ চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুততম সময়ের মধ্যে 150 শয্যায় উন্নীত করা হবে বলেও তিনি জানান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি পণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি আজ কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলায় টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন শীর্ষক সেমিনারে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও টেকসই পদ্ধতি অবলম্বন করতে হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জামাতে ইসলামের নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাথ দখলমুক্ত করবে। আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি একথা বলেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির উদ্যোগে পরিচালিত হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: শুধু হাসপাতালের শয্যায় নয়, ডেঙ্গুর ঝুঁকি ছড়িয়ে পড়েছে মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান আর জনবহুল এলাকাতেও। বৃষ্টির পর জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন পরিবেশ হয়ে উঠছে এডিস মশার প্রজনন স্থল। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ক্লিন ডে কর্মসূচি। টিএসসি থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি চলছে মশক নিধন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার উপরও জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম।
11: ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, সারা বাংলাদেশ আমাদেরকে গিনে রাখতে হবে, নিজেকে গিনে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বিভিন্ন হলে হলে ইতিমধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়
10: ক্যাম্পাসের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও নিজ নিজ জায়গায় থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।
12: অপরিচ্ছন্নর দিক দিয়ে 1-10 মধ্যে ঢাকা শহরের অবস্থান থাকে, এটা নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর নয়। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে যে কয়টা বিষয়ের উপর জোর দিয়েছেন তার মধ্যে একটা হল ক্লিন সিটি, গ্রিন সিটি।
10: এদিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে মশক নিধনের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চলছে।
13: যেই জায়গা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, সেখানে মশা সৃষ্টি হওয়ার কোন সুযোগ নেই। এই এডিস মশা থেকে নিজেকে রক্ষা করতে হলে, ডেঙ্গু থেকে রক্ষা করতে হলে আপনাকে আপনার বাসা বাড়ি আপনার জায়গা পরিষ্কার রাখতে হবে।
10: ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসের জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
9: দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১২২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়। এদিকে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছেন মোট ১৬০৮ জন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন এসি আজ এ তথ্য জানায়। এসির তাফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার। বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৮১ জন নিহত হয়েছেন। হুথিরা বাব আল মন্দেব প্রণালী নিকটবর্তী এলাকা সহ ইয়েমেনের লোহিত সাগর উপকূল বরাবর তাদের নিয়ন্ত্রণ বিস্তার করায় তাইজের আশেপাশে এই সংঘর্ষ কেন্দ্রীভূত হয়। জাতিসংঘ সতর্ক করে বলেছে, নতুন করে শুরু হওয়া এই লড়াই বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। রুশ হামলায় কিয়েভের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুজন আহত হয়েছেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, আজ নর্দান ব্রিজে হামলায় সড়ক ও ট্রলি বাসের তার ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়ে কূটনীতিক ও বিদেশিদের কিয়েভ ছাড়ার আহ্বান জানানো হয়। খেলার খবর। ক্রিকেট। চার দিনের ম্যাচ দিয়ে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ২৮তম জাতীয় ক্রিকেট লিগ এনসিএল আজ বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম শ্রেণীর এই টুর্নামেন্ট। এবার ৭ রাউন্ডে মোট ২৮টি ম্যাচ খেলবে ৮টি বিভাগীয় দল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
15: ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও আভিজাত্যময় রণক্ষেত্র জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসরের পর্দা উঠল এক ভিন্ন ও মহিমাময় আবহে। মিরপুরের শেরেবাংলার নীল আকাশে বেলুন উড়িয়ে বিসিবি কর্তারা সূচনা করলেন নতুন এক স্বপ্নের মৌসুমের। মাঠের লড়াইয়ে একযোগে গর্জে উঠেছে চারটি ভেন্যু। মিরপুরে উত্তরের রংপুর লড়ছে ঢাকার সাথে, চার ছক্কার সুর বাজছে সিলেটের সবুজ পাহাড় ঘেরা স্টেডিয়ামে, যেখানে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে ময়মনসিংহ। খুলনার জেলা স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক খুলনা, আর বন্দরনগরী চট্টগ্রামের সাগর পাড়ে স্বাগতিকদের প্রতিপক্ষ রাজশাহী। ৮টি বিভাগীয় দল, ৭টি রোমাঞ্চকর রাউন্ড আর মোট ২৮টি যুদ্ধের পর নির্ধারিত হবে শিরোপার শেষ ঠিকানা। ৩-৬ অক্টোবরের এই প্রথম রাউন্ড শুধু চার দিনের রানের পাহাড় বা উইকেটের খেলা নয়, তরুণ রক্ত আর আভিজাত্যের জন্য জাতীয় দলের বন্ধ দুয়ারে সজোরে কড়া নাড়ার এক তীব্র আহ্বান। ঐতিহ্যের নতুন সাজে শুরু হওয়া এই চার দিনের মহাযুদ্ধ শেষে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট, উত্তর লুকিয়ে আছে ওই ২২ গজের ধুলোবালিতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
9: এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ পাকিস্তানকে ১৯ রানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছে ভারত। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৬৩ রানে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে শ্রীলঙ্কা। হকি। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ এশিয়ান গেমস পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে সপ্তম হয়েছে। বাংলাদেশ দলের রোমান সরকার, আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম একটি করে গোল করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছাল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 6। হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত 81। এবং 28তম জাতীয় ক্রিকেট লীগের পর্দা উঠল আজ। খবর শেষ হল।
16: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: বহুত মজা লাগে লাগবই তো কানে যে ঢাকা এফএম।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইজি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiji.com.bd।
0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করে লাইন কিন্তু

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি, অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Nation X Station.

and Taka FM 90.4.

90.4 FM. ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Taka FM 90.4.
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।